0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय संध्या के 5:30 हुए हैं। पेश है बांग्ला कार्यक्रम।
1: नमस्कार, शुभ सन्ध्या। आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে আপনারা এখন শুনবেন বাংলা অনুষ্ঠান। আজ রয়েছে বৃহস্পতিবারের মহিলাদের একান্ত প্রিয় অনুষ্ঠান চিরন্তনীর আসর। আর অনুষ্ঠানে জানাই আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত। বন্ধুরা, অনুষ্ঠান শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহানোক্তিটি দিয়ে। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর আপন হয়, আর অনুভূতির বাঁধন যেখানে থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। বন্ধুরা, অনুষ্ঠানে এখন বলবো ওয়ার্ল্ড লেক ডে এই বিষয়ে কিছু কথা। হ্রদ বা লেক প্রকৃতির এক সুন্দর এবং অমূল্য সম্পদ বলা যেতে পারে। এই হ্রদগুলোই ভূপৃষ্ঠের মিষ্টি জলের সবচেয়ে বড় উৎস, যা আমাদের পানীয় জল সরবরাহ, কৃষি এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। অতিরিক্ত দূষণ, জলবায়ুর পরিবর্তন এবং আবর্জনা ফেলার কারণে আজ বিশ্বজুড়ে হ্রদগুলি মারাত্মক সংকটের মুখে পড়ছে। হ্রদ সংরক্ষণের এই টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ

0: মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্যই জাতিসংঘের সাধারণ পরিষদ অনুযায়ী 27 আগস্টকে বিশ্ব হ্রদ দিবস বা ওয়ার্ল্ড লেক ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারে বলবো আবহাওয়ার খবরাখবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জানানো হয়েছে যে বায়ুর গতি 35 থেকে 45 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় থাকবে, যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে বলবো জলযান সংক্রান্ত কিছু খবরাখবর। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টা নাগাদ শ্রীবিজয়পুরম থেকে রঙ্গোদ ভায়া স্বরাজদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই দুপুর 12টা নাগাদ সেই একই পথ হয়ে শ্রী বিজয়পুরমে ফেরত যাত্রা করবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেদিনই সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমে ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং স্বরাজদ্বীপ থেকে সেদিনই সকাল 8:45 শ্রী বিজয়পুরমে ফেরত যাত্রা করবে। শুনছিলেন জলযান যাত্রা সম্পর্কিত কিছু সূচনা। বন্ধুরা, এবারে বলবো জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। হ্যাঁ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল বন্ধুদের জন্য রইল এক দারুণ আহ্বান। আপনার কাছে কি কোনো গল্প আছে যা বিশ্বের সামনে তুলে ধরতে পারে আমাদের দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং অনন্য বৈশিষ্ট্য? তাহলে আপনার জন্যই এসেছে জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতের যৌথ উদ্যোগে। আপনার ক্যামেরায় তুলে ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলিকে, প্রদর্শন করুন এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য, পর্যটন, লোকজীবন, স্থানীয় কাহিনী এবং আমাদের কাছে পৌঁছে দিন আপনার দ্বীপের গল্প। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সেরা নির্বাচিত অংশগ্রহণকারীদের জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে সম্মানিত করা হবে। জেলা স্তরে প্রতিটি পুরস্কারের মূল্য 50,000 টাকা, রাজ্য স্তরে 2 লক্ষ টাকা আর জাতীয় স্তরে রয়েছে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার। তাহলে আর দেরি কেন? আপনার জেলার গৌরব, ঐতিহ্য আর অনন্য পরিচয়কে পৌঁছে দিন সারা দেশের সামনে। আজই যুক্ত হন জেমস অফ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে আর আপনার জেলাকে এনে দিন জাতীয় স্বীকৃতি। বন্ধুরা, গতকাল আমরা উইমেন্স ইকুয়ালিটি ডে এই সাক্ষাৎকারটির প্রথম পর্ব শুনেছিলাম। আজ শুনব অনুষ্ঠানে এর দ্বিতীয় ভাগ। তাহলে আসুন শোনা যাক, সাক্ষাৎকারে রয়েছেন অ্যাডভোকেট সুপর্ণা বিশ্বাস। তো এবারে যেটা জানতে চাইব, যেহেতু আপনি একজন অ্যাডভোকেট, তাই জানবো যে নারী সুরক্ষা ক্ষেত্রে আমাদের দেশে কি বিশেষ আইন রয়েছে?
1: হ্যাঁ, অনেক আইন আছে দেশে, আইন তো আছে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি সেগুলো নিশ্চয়ই এক্সপ্লেন করব, কিন্তু আইনের আগে আমি বারবার সংবিধানের কথা বলবো। সংবিধান সব থেকে আগে নারী, পুরুষ, শিশু সবার জন্য রাইটস দিয়ে রেখেছে। যেমন ধরুন আর্টিকেল 14-এ বলা হয় ইকুয়ালিটি বিফোর ল, তার মানে হলো আইনের চোখে সবাই সমান,
0: সমান
1: সমান কাজ করলে যেমন সমান আপনি বেতন পাবেন, তেমনি সমান ক্রাইম করলে সমান পানিশমেন্টও। মানে আইনের চোখে গরিব, বড়লোক, ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান। আর্টিকেল 15-এ কি বলা হয়, কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না, কোনো ধরনের ভেদাভেদ না। মানে যা সুযোগ একজন মেল পাবে সেই সেম সুযোগ একজন ফিমেল বা মহিলাও পাবে। এছাড়াও আর্টিকেল 21, আর্টিকেল 23 এই সমস্ত আর্টিকেলে মহিলাদের বিশেষভাবে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদের কোনো ধরনের ফোর্সড লেবার, তারপরে হলো গিয়ে কোনো ধরনের এক্সপ্লয়টেশন থেকে প্রোটেক্ট করা হয়েছে, এটা আমাদের কনস্টিটিউশন বলছে। এরপরে এর বেসিসে অনেক ধরনের আইন এসছে।

0: বিভিন্ন সময়। তারপরে আইন আবার অ্যামেন্ডও হয়েছে।
1: আচ্ছা
0: তো আমি প্রথমে বলি, সব থেকে আগে বাচ্চা একদম ছোট থাকার সময় চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন অ্যাক্ট, মানে ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, মানে 18 হওয়ার আগে, আমরা সবাই জানি
1: হুম
0: এটা,
1: হুম
0: যে
1: হুম
0: 18 বছর
1: অবশ্যই
0: মেয়ের জন্য এবং 21 বছর ছেলেদের
1: ছেলেদের
0: জন্য।
1: জন্য।
0: তো আমাদের দ্বীপপুঞ্জে এরকম কোনো কেস নেইও আমি আগেও বললাম,
1: হুম
0: কিন্তু আমাদের দেশে এমনও স্টেট এখনও আছে যেখানে বাল্য বিবাহ এখনও প্রচলিত, সেটা হয়তো লুকিয়ে এখনো চলছে,
1: হুম
0: এবং এর কনসিকুয়েন্সেস মানে এর রেজাল্ট আগে গিয়ে কি হচ্ছে, বাল্য বিবাহ,
1: হুম
0: তার মধ্যে এফেক্টেড হচ্ছে শুধুমাত্র বাচ্চা মেয়েটা,
1: অবশ্যই
0: ছেলের কিন্তু
1: অবশ্যই,
0: তেমন কোনো এফেক্ট
1: না
0: হচ্ছে
1: না
0: না,
1: না
0: সে নিজের বাড়িতেই আছে, হয়তো পড়াশোনাও করতে
1: হুম
0: পারছে,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: মেয়েটার কি হচ্ছে, কম বয়সে প্রেগনেন্ট হচ্ছে, দেন
1: শারীরিক কষ্টটা
0: হ্যাঁ
1: মেয়েই ভুগছে কিন্তু
0: শারীরিক
1: নিশ্চয়ই
0: মানসিক, তার
1: সব দিক
0: পড়াশোনা বন্ধ
1: থেকে।
0: হয়ে যাচ্ছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি হেলথ ইস্যুজ
1: হুম
0: এসে
1: হুম
0: যাচ্ছে,
1: হুম
0: তার মানে পুরো জীবনটাই ওখানে শেষ হয়ে
1: হুম
0: যাচ্ছে, ও জীবনে যে কিছু একটা করার সুযোগ ছিল
1: হুম হুম
0: সেটা চাইল্ড ম্যারেজের সাথে সাথে
1: সেখানেই
0: শেষ,
1: বন্ধ হয়ে যাচ্ছে।
0: এবং তার থেকে যে বাচ্চারা জন্মাচ্ছে অনেক সময় সেই বাচ্চারা হেলদি থাকছে না,
1: হুম হুম
0: কারণ কি, হেলদি মা না হলে একটা হেলদি
1: বেবি
0: বেবি
1: নিশ্চয়ই হয়
0: হতে
1: না।
0: পারবে না।
1: হুম হুম
0: তারপরে যখনই একটা চাইল্ড ম্যারেজের থ্রুতে যখন একটা বাচ্চা আসছে, তখন
1: হুম
0: ওটা শুধু চাইল্ড ম্যারেজ না, ওটা পক্সো অ্যাক্টেও বুক হয়ে যাচ্ছে,
1: আচ্ছা
0: কারণ কি, একটা ইম্যাচিওর মেয়ে, একটা মানে
1: হুম
0: যে আর কি
1: হুম
0: বিলো 18,
1: হুম
0: সে যখন প্রেগনেন্ট হচ্ছে তখন ওটা মানে তার সাথে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন হচ্ছে, তখন সেটা পক্সো
1: আচ্ছা
0: অ্যাক্টেও আসছে, যে সম্বন্ধে
1: আচ্ছা
0: আমি বলছি একটু পরে।
1: হুম হুম হুম
0: এটা হলো গিয়ে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন অ্যাক্ট। আরেকটা আছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট,
1: হুম
0: এটা খুব প্রচলিত আমাদের দেশে,
1: একদম
0: খুবই
1: এটাই।
0: দুঃখজনক ঘটনা,
1: হুম
0: কিন্তু
1: হুম
0: আমাদের দেশে এই অ্যাক্টটার খুব বেশি দরকার পড়ে মহিলাদের। সবাই জানে যে এটা বিয়ের পরে এই অ্যাক্টটার দরকার
1: হুম
0: পড়ে,
1: হুম
0: ডোমেস্টিক ভায়োলেন্স
1: ডোমেস্টিক
0: হয় বিয়ের
1: ভায়োলেন্স।
0: পর, কিন্তু যে ডোমেস্টিক ভায়োলেন্সের যদি মিনিংটা আমরা একটু ভালো করে বুঝি, এটা শুধুমাত্র শ্বশুর বাড়িতে না, নিজের বাড়িতেও ডোমেস্টিক ভায়োলেন্স, মানে বাড়ির মধ্যে
1: বাড়ির
0: যে কোনো
1: মধ্যে।
0: ধরনের ভায়োলেন্স, সেটা আপনার বিয়ের আগে আপনার বাবা দাদার দ্বারাও সেই ভায়োলেন্সটা হতে পারে, আপনি তাতে কমপ্লেন করতে পারেন। তো এটা একটা আছে মহিলাদের সুরক্ষার জন্য দেওয়া আছে। তারপর হলো ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, মানে এই যে পণ প্রথা, এক সময় আমাদের দেশে এটা বহুভাবে প্রচলিত ছিল, বিভিন্ন স্টেটে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ছিল, এখনও হয়তো আছে, কিন্তু এখন হয়তো সামনের থেকে কেউ চায় না, অন্যভাবে
1: এখন
0: ঘুরিয়ে
1: অন্যভাবে
0: ফিরিয়ে বলা
1: ইনডাইরেক্টলি
0: হয়,
1: নিশ্চয়ই
0: হ্যাঁ সব কিছু প্রোগ্রেস হয়েছে, তার সাথে ডাউরি নেওয়ার প্রথাটাও
1: প্রথাটাও।
0: অনেকটা প্রোগ্রেস হয়েছে, কিন্তু জিনিসটা আছে, এবং এতেও এতেও সব থেকে বেশি যারা ভোগে সেটা হলো কি, মহিলা, বাচ্চা, মেয়েরা,
1: মেয়েরা
0: মেয়েরা মেয়ের পরিবাররা, তাদের,
1: নিশ্চয়ই
0: তাই জন্যই
1: ওরা এফেক্টিভ হয়।
0: এই যে কন্যা ভ্রূণ হত্যা, এটা কেন করছে, কারণ কি, মেয়ে যখন বড় হবে তখন বিয়ে দিতে হবে, তখন পণ দিতে হবে, বাবা কোথার থেকে দেবে, তো এই চিন্তাতেই বাচ্চাকে ছোটবেলায় মানে জন্মানোর আগেই দুনিয়া থেকে
1: নিশ্চয়ই
0: সরিয়ে দিচ্ছে। তো এটা একটা খুবই খারাপ প্রথা, কুপ্রথা, যেটা
1: একদমই তাই।
0: টোটালি এটাকে বন্ধ করা দরকার, এবং অনেক অংশে এটা বন্ধ হয়েছে। আমাদের দ্বীপপুঞ্জে সেরকম ধরনের কেসেস নেই, খুবই কম, কিন্তু অন্যান্য স্টেটে এই জিনিসটা আছে,
1: অনেকটা বেশি রয়েছে
0: এবং
1: নিশ্চয়ই।
0: এর স্ট্রিক্ট পানিশমেন্টও আছে, যদি জিনিসটা প্রুভ করা যায়,
1: আচ্ছা
0: কোনো কিছুই চাওয়া যাবে না, শুধু টাকা পয়সা না,
1: হুম হুম হুম
0: বিয়েতে কোনো কিছুই, কোনো লেনদেন হবে না, যে দেবে
1: হুম
0: তারও পানিশমেন্ট হবে, শুধু যে নেবে তা না, যদি
1: আচ্ছা
0: প্রুফ হয় যে দিয়েছে সেও এবং যে নিয়েছে সেও। তো
1: আচ্ছা
0: ডাউরি প্রহিবিশন অ্যাক্ট এটা আমি বললাম। তারপর একটা আছে হিন্দু সাকসেশন অ্যাক্ট, এই
1: আচ্ছা
0: হিন্দু সাকসেশন অ্যাক্টটা খুব আমাদের অনেক বড় রিলিফ দিয়েছে। এতে কি হয় যে, আগে এমন ছিল যে শুধুমাত্র বাবার পৈতৃক সম্পত্তিতে শুধুমাত্র পুত্র সন্তানের অধিকার ছিল,
1: হুম
0: কিন্তু যখন এই হিন্দু সাকসেশন অ্যাক্টে এর আসার পর থেকে এখন
1: হুম
0: পুত্র কন্যা নির্বিশেষে সবার সমান অধিকার
1: উভয়েরই অধিকার আছে।
0: অধিকার আছে, তার বিয়ে
1: আচ্ছা
0: হয়ে গেলেও অধিকার, সে চাকরি করলেও অধিকার,
1: হুম
0: মানে ছেলে মেয়ে এই বিশেষে না, তারা
1: হুম
0: হলো
1: হুম হুম
0: সন্তান,
1: হুম
0: তো সন্তানের সবার সমান অধিকার
1: সমান
0: থাকবে।
1: অধিকার।
0: তো এখন মেয়ে বাচ্চাদেরও, কন্যা সন্তানদেরও সমান অধিকার।
1: সমান অধিকার রয়েছে।
0: আরেকটা বলি ইকুয়াল রিমুনারেশন অ্যাক্ট 1976, এটাকেও সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা যেটা জানি, সমান কাজের জন্য সমান বেতন।
1: বেতন
0: আগে এই জিনিসটা ছিল না, এই জন্য অনেক ধরনের এক্সপ্লয়টেশন হতো, কাজ বেশি করানো
1: হুম
0: হতো,
1: হুম
0: কিন্তু দেওয়া হতো খুব কম বেতন, সাইন করিয়ে নেওয়া হতো,
1: হুম
0: কিন্তু এই একটা আসার পর সমান কাজ
1: সমান
0: সমান
1: বেতন।
0: বেতন দিতে হবে।
1: আচ্ছা
0: তো এই অ্যাক্টগুলো সম্বন্ধে আমি বললাম। এছাড়া একটা যেটা আমি বললাম, পক্সো অ্যাক্ট, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাক্ট, এটা যদিও শুধুমাত্র মহিলাদের জন্য না, শুধুমাত্র মেয়ে সন্তানদের জন্য না, ছেলে মেয়ে নির্বিশেষে সমস্ত বাচ্চাদের জন্য,
1: আচ্ছা
0: বাচ্চা মানে বিলো 18, 18
1: হুম হুম
0: বছরের
1: হুম
0: কমের যত বাচ্চারা আছে তাদের জন্য,
1: তাদের জন্য
0: কিন্তু এতে মেয়ে সন্তানরাও অনেক রিলিফ পায়,
1: আচ্ছা
0: বিশেষ করে ছোট বাচ্চা মেয়েদের ওপর কোনো ধরনের শারীরিক, যদি তাদের সাথে কোনো ক্রাইম করা হয়
1: হুম

0: শারীরিক না হয়ে যদি মৌখিকভাবেও তাদেরকে কোনো ধরনের ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, টাচ করা হয়, এরকম যদি কোনো ব্যবহার করা হয় বা কোনো এমন জিনিস যেটা তাদের দেখানো উচিত না দেখতে বাধ্য করা হয়, বা এই ধরনের সিনেমাতে তাদের কাজ করতে বাধ্য করা হয়, এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোই পক্সো
1: পক্সো
0: অ্যাক্টের
1: অ্যাক্টের
0: মধ্যে
1: মধ্যে পড়ে।
0: আছে। লাস্টে আমি একটা বলবো যেটা আমাদের খুব লেটেস্ট, ওটাকে পশ অ্যাক্ট বলা হয়, সেটা হলো প্রোটেকশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস।
1: হুম হুম হুম
0: আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম বিস্তারে যে মহিলারা কতটা লড়াই করে নিজেদের শিক্ষাগত
1: জায়গাটা
0: যোগ্যতা প্রুফ
1: তৈরি করে
0: করে,
1: নিশ্চয়ই।
0: তারপরে তারা পরিবার সমাজের সাথে লড়াই করে বাইরে আসছে এবং
1: হুম
0: নিজেদেরকে প্রমাণ করছে, চাকরি করছে।
1: হুম হুম হুম
0: এবার যেখানে তারা কাজ করবে সেই কর্মক্ষেত্রটা,
1: অবশ্যই
0: সেই জায়গাটাই যদি তাদের জন্য সুরক্ষিত না
1: সুরক্ষিত
0: হয়,
1: না হয়।
0: তো ফাইনালি এত লড়াই সব বিফলে যাবে,
1: হুম
0: তারা
1: হুম
0: ছেড়ে
1: হুম
0: দেবে, মধ্যখানে কাজটা ছেড়ে দিতে বাধ্য হবে,
1: নিশ্চয়ই বাধ্য হবে।
0: মানসিকভাবে প্রতারণা ছেড়ে দেবে। এই জন্যই এই একটা আনা হয়। এই একটা খুব সিম্পল ভাষায় বললে এর মধ্যে দুটো কমিটি তৈরি করা থাকে,
1: আচ্ছা।
0: কোনো মহিলা
1: হুম
0: যদি এইভাবে তাদেরকে যদি উৎপীড়ন করা হয়
1: হুম হুম
0: অফিসের মধ্যে,
1: হুম
0: সে অফিসের বস হতে পারে, কলিগ হতে পারে, বাইরের থেকে কেউ
1: হুম
0: অফিস ভিজিট করে সে হতে পারে,
1: আচ্ছা,
0: যে কেউ,
1: কেউ হতে পারে।
0: তাহলে তখন এই জিনিসটা কমপ্লেন করা যায়
1: হুম
0: এবং এটা টোটালি, এটাকে কাউর সামনে আনা হবে না, এটাকে মানে খুব সিক্রেটভাবে জিনিসটাকে মেনটেন করা হবে।
1: আচ্ছা
0: আর এটা একটা স্ট্রিক্ট গাইডলাইন্স দেওয়া আছে যেটাকে বিশাখা গাইডলাইন্স বলে হয়।
1: আচ্ছা
0: এর হিসাবে সমস্ত ইনস্টিটিউশন, গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, সেমি গভর্নমেন্ট হোক, যাই হোক না কেন, সমস্ত ইনস্টিটিউশন যেখানে 10 বা 10-এর বেশি মহিলা কাজ করছে
1: আচ্ছা
0: সেখানে এই কমিটিটা বানাতেই হবে, এবং এর রিপোর্ট সবসময়, এটা রিপোর্ট যে সেন্টার থেকে রিপোর্ট নেওয়া হয়।
1: আচ্ছা
0: তো এই এই একটা আসার পর নারীরা কাজ করার যে সুযোগটা
1: হুম
0: পাচ্ছিল
1: হুম হুম
0: সেটা আরও বহুগুণ বেড়ে গেছে, তাদের
1: হুম
0: সুরক্ষার জন্য বিশেষভাবে এই একটা তৈরি করা হয়েছে।
1: তো বেশ অনেক কিছুই জানতে পারলাম। তো এবারে যেটা আমার প্রশ্ন, যে উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারী সশক্তিকরণের জন্য সরকারের তরফ থেকে কি কি প্রকল্প রয়েছে সেটা যদি একটু জানি।
0: হ্যাঁ, সরকারের তরফ থেকে তো সময় সময় বিভিন্ন ধরনের প্রকল্প আনা হয়।
1: হুম হুম
0: ব্যাপারটা অনেক সময় এই প্রকল্পটা যাদের জন্য তারাই জানতে পারে না যেরকম কোনো প্রকল্প আনা
1: সত্যি
0: হয়েছে।
1: সত্যি তাই।
0: তো কিছু প্রকল্পের কথা এখানে আমি ডিসকাস করি। সেটা সব থেকে প্রথমে হচ্ছে বাচ্চা মেয়েদের,
1: হুম
0: যাতে তাদের এডুকেশন কোনোভাবে হ্যাম্পার না হয়,
1: হুম
0: এজন্য একটা স্কিম আমাদের গভর্নমেন্টের ফ্ল্যাগশিপ স্কিম, সেটা হলো বেটি বাঁচাও বেটি
1: বেটি
0: পড়াও।
1: পড়াও।
0: অলরেডি কনস্টিটিউশন বলেছে যে সমস্ত বাচ্চাদের জন্য শিক্ষা অনিবার্য, শিক্ষা তাদের দিতেই হবে এবং ফ্রি,
1: হুম
0: ফ্রি
1: হুম হুম
0: লিগাল সরি ফ্রি এডুকেশনের কথা বলা আছে। তবুও বেটি বাঁচাও বেটি পড়াও, এতে কি বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য যাতে
1: হুম
0: কোনোভাবে ড্রপ আউট না হয়, তাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এই
1: হুম
0: স্কিমের দ্বারা দেওয়া হয়।
1: আচ্ছা
0: এরপর আরেকটা স্কিমের কথা আমি বলি, এটা হলো গিয়ে একটু বড়, যা মহিলা যারা বিবাহিত এবং
1: হুম
0: বিবাহের পর যখন তারা কনসিভ করছে, প্রেগনেন্ট, এই সময় প্রেগনেন্ট মহিলাদের জন্য,
1: হুম
0: এটা বিশেষ বিশেষ করে একটু গ্রামের দিকে,
1: হুম
0: মানে গ্রাম, একটু রিমোট এরিয়া, কাট অফ এরিয়া, যেখানে কিনা সমস্ত ধরনের সুযোগ সুবিধা পায় না,
1: হুম
0: যাদের ফাইন্যান্সিয়াল মানে আর্থিক অবস্থা ভালো না, তারা পুষ্টিকর খাবার বা সমস্ত ধরনের চিকিৎসার সুব্যবস্থা পায় না, এটা তাদের জন্য।
1: হুম
0: এটা কোনোভাবেই শহরের শিক্ষিত মানে আপনার আমার মতো মহিলারা যারা
1: হুম
0: কিনা সমস্ত ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন
1: পাচ্ছেন
0: তাদের
1: আর কি
0: জন্য
1: তাদের
0: না,
1: জন্য।
0: এটা গ্রামের জন্য। এটা হলো গিয়ে PMMVY,
1: আচ্ছা
0: প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা।
1: আচ্ছা
0: মাতৃত্ব বন্দনা মানে মাদের জন্য,
1: হুম হুম
0: হবু
1: হুম
0: মায়েদের জন্য এই যোজনাটা। এতে ওনাদের এককালীন কিছু টাকা দেওয়া হয়
1: আচ্ছা
0: যাতে কিনা ওনারা নিজেদের পুষ্টিকর খাবার কিনে খেতে পারেন।
1: আচ্ছা
0: এটা মহিলাদেরই ডিরেক্টলি দেওয়া হয়, এটা
1: হুম
0: অন্য কোনো অ্যাকাউন্টে যাবে না, যাতে কিনা মহিলারাই এই জিনিসটা
1: এটা পেতে
0: পায়,
1: পারি আর কি।
0: হ্যাঁ, প্রেগনেন্ট মহিলারা।
1: হুম
0: এছাড়াও সেম একই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় জননী সুরক্ষা যোজনা, এটাও
1: হুম
0: আমাদের গভর্নমেন্টের একটা যোজনা। গভর্নমেন্ট বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদের সমান একটা স্ট্যাটাস দেওয়ার জন্য,
1: হুম
0: এটা
1: হুম
0: তারই
1: হুম
0: একটা। আরেকটা বলি, ওয়ান স্টপ সেন্টার, এটা একটা স্কিম। ওয়ান
1: আচ্ছা
0: স্টপ সেন্টার হলো গিয়ে একটা অফিস, কিন্তু এটা একটা স্কিম,
1: হুম
0: স্কিমের নাম। এই ওয়ান স্টপ মানে কি, যে এক ছাতের তলায় সমস্ত ধরনের ফ্যাসিলিটি।
1: আচ্ছা
0: কোনো মহিলা যদি কোনোভাবে উৎপীড়নের শিকার হয়,
1: হুম
0: সেটা মানসিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, ফিজিক্যাল মানে নির্যাতন হতে পারে, তাহলে
1: হুম
0: এই ওয়ান স্টপ সেন্টারে তারা কন্ট্যাক্ট করতে
1: কল
0: পারবে।
1: করতে পারে আর কি। হ্যাঁ
0: এটা সমস্ত দেশের বিভিন্ন স্টেটে আছে,
1: হুম
0: সমস্ত আমাদের ইউটিতে আছে, আমাদের আন্দামানে মানে ইউনাইটেড
1: আচ্ছা
0: টেরিটরি আমাদের আন্দামানেও আছে, সমস্ত জায়গায় আছে।

0: ওখানে ফোন করলে সব সুবিধা পাবে, কি সুবিধা চায়
1: তারা পেতে পারে আর কি, অবশ্যই
0: লিগ্যাল হেল্প পাবে। তারপর হলো গিয়ে যদি তাদের থাকার জায়গা নেই, ধরুন রাত্রির মধ্যরাত্রিতে কাউকে বাড়ির থেকে মেরে বের করে দেওয়া হয়েছে, তার একটা শেল্টারের দরকার, এখানে শেল্টার পাবে, লিগ্যাল হেল্প পাবে, কাউন্সিলিং পাবে, মেডিকেল হেল্প পাবে, এবং যদি তার মানে কোর্টের হেল্প চাই, কোনো উকিলের হেল্প চাই, তাও ফ্রি লিগ্যাল এডও এখান থেকে
1: সহযোগিতা পেতে পারে,
0: এখান থেকে দেওয়া হবে, এই সমস্ত কিছু পাবে। আরেকটা স্কিমের কথা বলি, এটা হলো ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এই স্কিমের সাথে যুক্ত হয়ে, এটাও গ্রামের মহিলাদের জন্য, তারা বিভিন্ন ধরনের স্বনির্ভর যোজনার সাথে যুক্ত হতে পারবে, তারা ব্যাংক থেকে লোন পাবে, আর হলো গিয়ে নিজেদের ছোট ছোট গোষ্ঠী তৈরি করে নিজেদের কোনো কাজ, যে যে কাজটা জানে, কেউ হয়তো টেলারিং কাজ ভালো জানে, কেউ ইন্টেরিয়র ভালো জানে, কেউ হয়তো কেক বিস্কিট বেকিং এগুলো জানে, কিন্তু কি করে এই জিনিসটাকে কাজে লাগাবে সেটা জানে না। তো এই স্কিমের দ্বারা
1: নিজের উন্নতির পথে এগোবে আর কি,
0: হ্যাঁ, সেই সম্বন্ধে ও তাদের কোনো আইডিয়া থাকে না। আমরা দেখবো যে শহরের থেকে বেশি গ্রামে অনেক গুণী মানুষ হয়তো আছে, কিন্তু তারা জানে না যে কোন প্ল্যাটফর্মে তারা এই জিনিসটা দেখাতে পারে। তো এই ধরনের স্কিমে তাদের বিভিন্নভাবে সাহায্য করা হয়, ব্যাংকের থেকে লোন অবধি দেওয়া হয়, তাদেরকে এই জিনিসটাকে শোকেস করার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়, প্রমোট করা হয় সমস্তভাবে, এই জন্যই এটা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। সব থেকে লাস্টে একটা স্কিমের কথা বলবো, SBM, স্বচ্ছ ভারত মিশন। এটা আমরা সবাই জানি, স্বচ্ছ ভারত মিশন মানে এটা হলো গিয়ে শৌচালয় বানিয়ে দেওয়া হয়। তো সবাই ভাবতে পারে এর সাথে মহিলাদের উন্নয়নের কি লিঙ্ক। তো আপনি আমরা বুঝতে পারি যে মহিলাদের সব থেকে বেশি দরকার একটা শৌচালয়ের, পুরুষরা রাস্তায় যেখানে সেখানে চলে যেতে পারে কিন্তু মহিলারা যেতে পারে না। কিন্তু কিছু বছর আগে অবধি এমন একটা সিচুয়েশন ছিল, এখনো হয়তো প্রত্যন্ত গ্রামে পাওয়া যাবে, বাড়িতে কোনো শৌচাগার থাকে না, সবাই শৌচালয়ে যাওয়ার জন্য রাত্রিবেলা বা জঙ্গলে যায়, অনেক দূরে হেঁটে যেতে হয়, এবং এর সাথে রিলেটেড প্রচুর কেসেস আছে। আগেকার দিনে বিভিন্নভাবে এর সাথে অনেক ধরনের ক্রাইম হয়, এরকম রাত্রির দিকে যেতে গেলে বা একটা দূরে যেতে গিয়ে বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে রেপ হয়েছে, মার্ডার হয়েছে, এরকম প্রচুর কেস আছে অন্যান্য স্টেটে। এইটার মাথায় রেখেই এই এই প্রকল্পটা আনা হয়। এতে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে তো বলা হয়, কিন্তু শৌচাগার যারা তৈরি করতে পারেনি তাদের তৈরি করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে তাদের উৎসাহ দেওয়া হয়, তাদের অর্থনৈতিক সাহায্য করা হয়।
1: এবারে একটু অন্যরকম একটা প্রশ্ন আমার মাথায় আসছে, যেটা আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বা জানতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে। একজন নারী যখন সে বাইরে বেরোচ্ছে তার নিজের কাজের জগতে, তখন কিন্তু আমরা যেটা দেখি বা জানি যে তাকে কিন্তু ঘরের সমস্ত বা সংসারের সমস্ত কাজকর্ম গুটিয়ে রেখে, গুছিয়ে রেখে তারপর কিন্তু সে বাইরে নিজের কাজের জগতেও সেই একই রকমভাবে যাচ্ছে বা সামলাচ্ছে। তো সেখানে একজন নারীর উন্নতির পথে পুরুষদের ভূমিকা কতটা আছে বা কতটা থাকা উচিত বলে আপনি বলবেন?
0: হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং এই প্রশ্নটা। আমরা সবসময় এই জিনিসটাই শুনে আসি যে একজন সাকসেসফুল পুরুষের পিছনে একজন মহিলার হাত আছে, কিন্তু আমি বলবো এটা হলো গিয়ে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য।
1: একজন নারীর উন্নয়নের জন্য যদি কারোর মানে পুরুষদের একটা ভূমিকা না থাকে তাহলে সেই নারী কিন্তু উন্নতির পথে এগিয়ে যেতে পারবে না।
0: একদম ঠিক। আজকে যে আমি আর আপনি এখানে বসে এই যে কাজটা আজকে করছি, এটার পিছনে আমার আর আপনার বাড়ির থেকে যদি আমরা সাপোর্ট না পেতাম তাহলে আমরা করতে পারতাম না। তো আমি মহিলা হয়ে সর্বতীকরণে এটাকে আমি সাপোর্ট করছি যে পুরুষের সাহায্য ছাড়া নারী একাই সব কিছু করে ফেলবে সেটা অতটা সাকসেসফুলি হবে না। আমি বলছি না যে মহিলা পারবে না, কিন্তু পুরুষের সহযোগিতার খুবই দরকার। যেমন পুরুষের উন্নয়নে মহিলার হাত, তেমনি মহিলার উন্নয়নে একদম পুরুষের হাত আছে। সে ভাই হিসেবে হতে পারে, পিতা হিসেবে হতে পারে, অফিস কলিগ হিসেবে, বন্ধু হিসেবে, স্বামী হিসেবে, পুত্র হিসেবে, সমস্ত হিসেবে। তারা যদি ফ্যামিলির থেকে সাপোর্ট না করে, যদি সোসাইটিতে হেল্প না পায়, যদি কর্মক্ষেত্রে সাহায্য না পায়, তাহলে তারা প্রোগ্রেস করতে পারবে না, বাধার সম্মুখীন হবে বারবার।
1: নিশ্চয়ই। আর এবারে যেটা জানতে চাইবো যে নারীর সমান অধিকারের জন্য মানে কার ভূমিকা সর্বোপরি বলে আপনি মনে করেন, মানে এখানে বলবো যে পরিবার, সমাজ না দেশ, কোনটা?
0: হ্যাঁ, এখানে দেখুন তিনটে জিনিসই খুব গুরুত্বপূর্ণ, পরিবারও, সমাজও, দেশ তো নিশ্চয়ই। কিন্তু একটা শিশু, সে নারী হোক পুরুষ হোক, মানে কন্যা হোক বা পুত্র হোক, সব থেকে আগে সে শিক্ষা

0: কোথার থেকে পাচ্ছে? বাচ্চারা সব থেকে আগে শিক্ষা পায় তার
1: পরিবার
0: মায়ের
1: থেকে
0: থেকে,
1: নিশ্চয়ই,
0: তারপরে বাবার থেকে, তারপরে অন্যান্য আত্মীয়দের থেকে, তারপরে সমাজের থেকে। তার মানে প্রথমে তার মনে যে জিনিসটা গেঁথে দেওয়া হয় সেটা সে পাচ্ছে তার মানে
1: পরিবারের
0: পরিবার
1: থেকে।
0: থেকে। এই যে তাই জন্য বলা হয় পারিবারিক শিক্ষা, যদি খুব ভালো কাজ করে তাহলে বলা হয় পারিবারিক শিক্ষা ভালো, আর খারাপ হলে বলে পারিবারিক শিক্ষা ভালো নয়।
1: নিশ্চয়ই,
0: তার মানে পরিবারের শিক্ষা সর্বোপরি, ওর
1: সর্বোপরি।
0: থেকে উপরে কিছু হয় না। তারপরে পরিবার থেকে বেরিয়ে আমরা পরিবার থেকে যেটা শিখছি সেটাই আমরা সমাজে ছড়িয়ে দিচ্ছি। এবার পরিবার থেকে যদি আমি পজিটিভিটি নিয়ে বেরোই তাহলে আমি পজিটিভ

0: মানে শিক্ষা সর্বোপরি, ওর
1: সর্বোপরি।
0: থেকে উপরে কিছু হয় না। তারপরে পরিবার থেকে বেরিয়ে আমরা পরিবার থেকে যেটা শিখছি সেটাই আমরা সমাজে ছড়িয়ে
1: হুম
0: দিচ্ছি।
1: হুম
0: এবার পরিবার থেকে যদি আমি পজিটিভিটি নিয়ে বেরোই তাহলে আমি পজিটিভ জিনিস ছড়াবো, আর যদি নেগেটিভ জিনিস শিখি তাহলে নেগেটিভ জিনিসটাই
1: অবশ্যই।
0: ছড়াবো। এই যে ক্রাইম এত দেখা যায় ইয়াং বাচ্চাদের মধ্যে, ওদের যদি আপনি পরিবারের ব্যাকগ্রাউন্ডটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেকাংশে পরিবার দায়ী এর জন্য।
1: হুম হুম
0: এবং
1: হুম
0: খুব মানে খুব অর্থনৈতিকভাবে সচ্ছল নয় এমন পরিবারের বাচ্চারা দেখবেন পড়াশোনা অনেক ভালো, আপনি
1: নিশ্চয়ই।
0: দেখবেন তার পরিবারের ধরনই আলাদা, তারা
1: হুম
0: পরিবার থেকে একটা সুশিক্ষা পাচ্ছে।
1: হুম
0: তো আমার মতে সমাজের রেসপন্সিবিলিটি খুবই ইম্পর্টেন্ট, দেশের রেসপন্সিবিলিটিও অতটাই আছে, তাছাড়া উন্নতি হতে পারে না, কিন্তু সর্বোপরি পরিবারের।
1: পরিবারের নিশ্চয়ই একটা সমাজ বা দেশের উন্নয়নে একটা নারীর কতটা ভূমিকা বা কতটা যোগদান থাকে?
0: দেখুন আজকে আমাদের, আমরা যে আলোচনাটা করছি এটা থ্রু আউট দ্য আমাদের আলোচনাতে আমরা এটাই বলছি যে সবাইকে সমান
1: সবাই
0: অধিকার দিতে হবে, তার মানে নিশ্চয়ই সমান অধিকারের প্রয়োজনীয়তা আছে।
1: নিশ্চয়ই।
0: যদি শুধুমাত্র পুরুষই সব করে ফেলতে পারতো তাহলে তো নারী শিক্ষার জন্য, নারীর সমান অধিকারের জন্য, নারীর ভোটের অধিকারের, মতদানের অধিকারের জন্য এত কিছু, এত লড়াই, এত আমাদের সংঘর্ষ থাকতো না। তার মানে পুরুষ একাই করে ফেলতে পারবে, এটা সম্ভব না। যদি সমাজকে আমরা একটা গাড়ি হিসেবে দেখি তাহলে সেখানে পুরুষ আর নারী হলো দুটো চাকা গাড়ির,
1: চাকা
0: তো
1: নিশ্চয়ই
0: একটা চাকা খুলে রাখলে একটা চাকা দিয়ে গাড়ি
1: চলবে না,
0: কখনোই
1: চলবে না।
0: চলবে না, দুটো চাকারই প্রয়োজন। তো দেশের সমস্ত জায়গার প্রোগ্রেসে মহিলাদের প্রয়োজনীয়তা আছেই। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো পুরুষদের থেকে বেশি মহিলাদের
1: হুম হুম
0: প্রয়োজনীয়তা
1: হুম
0: আছে, কারণ একটা পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবার শিক্ষিত হবে,
1: নিশ্চয়ই।
0: কিন্তু একটা মেয়ে যদি শিক্ষিত হয় তাহলে দুটো পরিবার শিক্ষিত হবে এবং সমাজও শিক্ষিত হবে। কারণ একটা মেয়ে এক বাড়ির থেকে আরেকটা পরিবারে
1: আরেকটা
0: বিয়ে
1: পরিবারে
0: করে
1: যায়,
0: চলে যায়, তো সে নিজের
1: সেখানে গিয়ে
0: পরিবার,
1: নিজের সেই ভালো
0: হ্যাঁ,
1: সংস্কারটা সে ছড়িয়ে দিতে
0: ছড়িয়ে
1: পারছে,
0: দেবে, নিজের বাচ্চাদের সে শিক্ষিত
1: শিক্ষিত
0: করতে
1: করতে
0: পারবে।
1: পারছে।
0: এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি দেখবেন পুরুষ কর্মীর সাথে সাথে মহিলা কর্মীরা আছে, তারা অনেক প্রোগ্রেসিভভাবে কাজ করছে। এবং আজকালকার দিনে আমার মনে হয় না এমন কোনো ফিল্ড আছে, আপনি লয়ার, ডক্টর, পাইলট, অ্যাস্ট্রোনট, আপনি যা দেখবেন আপনি দেখবেন সেখানে মহিলারা
1: হুম হুম
0: পৌঁছে
1: হুম
0: গেছে।
1: হুম হুম
0: তো
1: নিশ্চয়ই।
0: দেশের উন্নয়নে তাদের নিশ্চয়ই তাদের যোগদান আছে, এবং তাদের পুরুষদের থেকে বেশি আছে বলে আমার মনে হয়, কারণ তারা
1: আচ্ছা,
0: বাড়ি সামলিয়ে তারপরে বাইরে
1: নিশ্চয়ই
0: বেরোচ্ছে।
1: নিশ্চয়ই, সেটা তো মানতেই হবে
0: হ্যাঁ
1: তাহলে একেবারেই। তো এই যে বিশেষ দিনগুলি আপনি বললেন এতক্ষণ, যে উইমেন্স ইকুয়ালিটি ডে, জেনারেল ইকুয়ালিটি, উইমেন্স ডে এবং গার্ল চাইল্ড ডে, তো এই সবের মধ্যে মানে আপনার মতে এই এই দিনগুলির উদযাপনের গুরুত্ব ঠিক কতটা?
0: হ্যাঁ দেখুন, এতে দুটো মতামত আছে আমার।
1: হুম
0: এই দিনগুলো তো উদযাপন করা হয়ই,
1: নিশ্চয়ই।
0: আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি, আমরাও যখন স্কুল স্টুডেন্ট ছিলাম এই
1: হুম
0: দিনগুলো উদযাপন করা হতো,
1: হুম
0: তখন হয়তো আমরা অতটা বুঝতাম না, এখন এর গুরুত্বটা আমরা বুঝি।
1: আছে নিশ্চয়ই।
0: উদযাপন করা তো উচিত, কারণ এই উদযাপনের মেন উদ্দেশ্য হলো মানুষের মধ্যে এই জিনিসটা
1: গেঁথে
0: ছড়িয়ে
1: দেওয়া,
0: দেওয়া।
1: ছড়িয়ে
0: হ্যাঁ,
1: দেওয়া।
0: এই যে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি, যারা শুনবেন আমাদের শ্রোতা বন্ধুরা তারা হয়তো অলরেডি এইগুলো জানেন, তবু
1: নিশ্চয়ই।
0: আরেকবার শুনবেন, শুনলে তারা এই সম্বন্ধে একটু ভাববেন, বা এই জিনিসটা যাকে বলে অ্যাওয়ারনেস, তাদের
1: অ্যাওয়ারনেস।
0: আরও সচেতন হবেন। কিন্তু আমার ব্যক্তিগত মত, আমি চাইবো এমন একটা সময় আসুক যখন এই কোনো দিন যেন সেলিব্রেট করে আমাদের
1: আলাদা
0: মানুষকে
1: করে
0: না
1: না
0: বলতে
1: দেখাতে
0: হয়।
1: হয়।
0: ওমেন্স ডে এরকম কোনো দিন, আপনি জানেন মেন্স ডে বলে কিছু হয় কি না?
1: না সেই
0: এটা
1: তো।
0: আজকাল সবাই জিজ্ঞেস করে, কিন্তু আমি জানি না মেন্স ডে আছে কি না। গার্ল চাইল্ডস ডে আমরা সেলিব্রেট করি, কিন্তু বয় চাইল্ড ডে বলে কোনো দিন নেই। তার মানে কি আমরা কোথাও না কোথাও এখনো পিছিয়ে আছি,
1: পিছিয়ে আছে নিশ্চয়ই নিশ্চয়ই।
0: পিছিয়ে আছি বলেই এই দিনগুলো উদযাপন। তো
1: একদম
0: আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা খুব একটা সম্মানের না, আমাদের জন্য যেন আলাদা করে কোনো দিন উদযাপন না করতে হয়। এমন দিন আসুক যখন যদি কিছু উদযাপন করা হয় সেটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য হবে,
1: নিশ্চয়ই,
0: শুধুমাত্র উমেন্স ডে, শুধুমাত্র গার্ল চাইল্ডস ডে, শুধুমাত্র উমেন ইকুয়ালিটি, এরকম যেন
1: সেটা
0: কিছু
1: আমাদেরই
0: না হয়।
1: খারাপ লাগে সত্যি
0: হ্যাঁ,
1: কথা, যে
0: তাতেই
1: আমাদের
0: মনে
1: জন্য
0: হয়
1: হচ্ছে
0: যে আমরা
1: আলাদা করে।
0: পিছিয়ে আছি। হ্যাঁ,
1: নিশ্চয়ই, এখানেই বোঝা যায় আর কি। আমরা সত্যি এই বিষয়ে অনেক কিছু আপনার সাথে আলোচনা করলাম, অনেক কিছু জানতে পারলাম, সেজন্য কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আমাকে এখানে ডাকবার জন্য অনেক ধন্যবাদ।
1: বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম উইমেন্স ইকুয়ালিটি ডে এই বিষয়ে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারে ছিলেন অ্যাডভোকেট সুপর্ণা বিশ্বাস এবং সাক্ষাৎকারটি নিয়েছিলাম আমি, অনন্যা।